না পার হিংলা হিমালে হিংলা হিমালে ধ্যানে গোদ্রজি গুণ গাবে তে নাম হ্যায়।